0: আকাশবাণী টু চানপুর টুনাবানা মাই ভিলেজ মাই সুমহন সে আলসম কিমিন আকা ইহম লালসং জুল তো হলিমাই দিন
1: আকাশবাণী টু চানপুর মাই ভিলেজ মাই সুম প্রোগ্রাম আনি
2: কামিং টু লালসং জুল কাপিং না কাসাইলেন না তিনসং খো আনি আ কুমসামলি চেন তিনসং খোয়েন কা লচেং ফাক ভেতা কাথে ফাক চেন হম তিনসং খো হে আচাংকাং রাতা এ মানে জং তাকিন তিনসং আহেন কান চিন লায়া দিংচুন লাম হাই খম নি সেন না থিলেং কিম মটর তাকনিয়াল খম হু ফাক গাই ল আহুং খমা মটর নট নোম লকনাও পং কান নিয়া কান চিন লাইচুন হারসা তাকিন ল নাই না কং খম নি সেন না ফাক লে দন জং আহমা চিন ল হারসা থাই খোপেলা নু লে পা ইন ক্লাং লাই কান তিয়া বুথাত না মুন চং তেং দাম চ রাম লা লা কান জুনয়া রাম লা এ বুথাকিন এ জিং বুথাক দামিন চং ওয়া চুন নাও নু লে পাই নন মিলো চম লে না তু হিন কুম সম লি লাই কা লো থিং তা কাই হম তেন লাই হুন দাম গাই তো চুন তু তা কান নির হুন হি চু আন সাং তা খোপেলা আরাম খু আঠা তিন সং রাম হে এ ফাক লে দন জং না দিং খমা ইন হাত না থাক চুয়ানিয়া নি দাং হাই লেম চু রাম সা খম আন তাম না লাক হে রাম ngo রাম ngo পুই না তু খম ইন রাম ngo রাম পুই চু আলা তামা খোকো মাই খম রিজার্ভ হাই খম থা দেউইন থ্রোই তু খমান ল হুম হালা এ রাম সা লেম চু নি দাং আং চু নান তাম জৌ তানো আচু মু দিং আন ল উমাই আচিকিম দেউ থো হেন রাম সা খম আন ল উমানি চু ল নাই দান হাই খম চি দাং কান থাক দাং লম্পে নি দাং আ হুন মাসা খান চু বু মা নি সৌদক ইন কান ইন তৌ দেল তুম লাকা হে থ্লাং লে আ মি দাম খাও নং আ মি দাম চি চু খাও নং লেম চু আ হ্লা নক জো লা খো আইন থকা ইন লা না মানি আন নো লে হং নাই এল ফা কান নো লে বক তে দাম আন লো জু খো চং ও তা চু আন লো নাই লাকা না না চু হোভেল হং চাং কাং পেন হে নি দাং আ এ ফাক জং না আং নি তালম বু বিল তেং হাই এল নি তালেম লো ইন থ্লাই দাম এ নি দাং আম তরাই মু ফাক নো হাই দাম হাম সরকার থাত না লাই দাম ইন লাম থা বে বে নি নো সেন না হাম কান খো তাক হি ই মটর লাম রো থ্লাং লো খো কাউ পেং খো কিল কয় দেউ মেতেলানা চুচু তিন সং ফে দিং চুন খোলা মানা তিন সং আন মিতি খমিন ই আহুন খম মিন আন রেত গাই নো ফের জল লাই তি চুনান লো রেত লাকা ফের জল লে দাম দাইন কার আথানিন লাম্পে উমাতা তুচুন এ আনসে থাই দিয়ান দান দিং আসি লুল হাকা তিনসং খো হি খোকাউ পেং আনি লেন লাম্পুই রো লো নি লেন আসে ন খম তাম তাকান উমেল থাই ফেরজল ডিস্ট্রিক্ট এ নি দাং খান চোর চাঁদপুর ডিস্ট্রিক্ট আলো নি হাকা আনা চু তু হিন এ সরকার হুং ইন থাক দাং লামিন ফেরজল ডিস্ট্রিক্ট আলো নি তা এ ফেরজল লে ইন নাই তি চৌন না স্কুল হাই খম ইন কাই ফাক থাই দিং নাও পং খম স্কুল কাই ফাক না না নি দাং আঙা মটর লু মা খান চু এ না বু হাই কান চি গা থ্লাং লাই লে খাও নং হাই জন বু কান চি গা আনাচু সরকার হুং থাক দাং লামিন মিহং থাং পুয়া লাম দাম আন মিহং সেম পে কা চু চুলে এম এন আর ই জি এস কম হিকান ল মং ট্রং কাই খোপেলা আমা ইন থক খমিন এ লাম হাই কান সেম পেয়া সরকার ইন আনে কা না সান মিং থ্রং পুই সেন লালেম চু এ কান লা চাং কাং নক জোল দিং নি দিং ইন কার রিং কান ফাক জং না খম চু চু লাম কান হং নাই চে না ইন থক চুন এ নি দাং আ এ কান থ্লাই চিং কান ই জোর থাই নো হাই দাম খা আই থিং দাম মারচা দাম লে থিল দাং দাং কান লো মাত সোক খা কান লো জোর থাই তাহিন এ তিন সং খো খম হু থাই দিং নান থ্রং তা তু হিন আন থ্রং রাত খোপেলা দু থু সামিন তিন সং রাম হি এ হং এন কলিন লা লাম থা দাম হং নাই থাই ইন লা নে কা না সাইন সরকার ইন মি হং থ্রং পুই সা সিন লাম থা হং নাই ইন লাং চু আ তিন সং খো এল চৌ নি লউন আরাম আবেল মিপুই আরাম হিনাই সরল থাই নো দি মেন অতি খোপা রাম থা আনি এ তুই হাই খম নি সেন লা তুই নার চু আতামা আমি রোগ চু থ্লাং সি পা উম কান না কানি তুই তেং পাঙা দিং চুন চু আুই তাম সেন লাম তুই খুর থ্লাং সি পা উমাই নি লাইন চোন দাম এ লুয়া ফুর আঙাই হলকা হুন লা সট ট্রাক লো খান সরকার আইন থক বকিন ইং স্কিম আমানি কাথে ন পাম দাম মিং সেম পে কা কান লম খোপেলা লম উম লাই জিং দু থু সাম না ফাংশন থাই গাই নো লাই হিন সট থা লউন সরকার হিন আরামানি আথক তু মানে আতুই হাই খম চু নু পুই হাই খম ইন হা দাম মানিন তিয়া হুং থুং চাং খম হিনা চু আ উম

আকাশবাণী চুচানপুর এফ এম মেগাহার্জ জালেখাত পয়লা পান হংকি পংখে আহি তু নি নিসম লেগু খাগু কুমসা নি সোম নি লেগু সেপ নন নি নিতাকলাম দাং নি মিনিট সোম গালে কুয়া হংগিন তো কি তো নিন তু নি আদি গা হুন সে নি না হন আহি আমা সাপেনিন গা হে তু তেন বেকু নিতাকলাম ফা নিতাকলাম দাক থুম হংগিন জিয়াং ইন মুম্বাই পানালাক সোন বিবিদ ভারতী ইংাই নাই নেই দিঙা দালিলে মিনিট সোম গালে গা ইন তু নি আদি গা হুন জাত দিং দান পুয়ান না নেই দিং ইহি ওলে তু নিতাকলাম দাক থুম হংগিন দিং তো কিতো নিন মুম্বাই পানালাক সোন বিবিদ ভারতী ইংাই না ইন নেই দিয়ে